0: নাইকে, যা যা নদীর ধারে একটা বড়া আছে খাবি, আর কালি ফজির ফজির আহিবি জ্ঞান দিন। বাঘ যাইকে বড়া খালে, আকু ফজির আহি বুড়াক কলে, বুড়া হে দে হে জ্ঞান দে। বুড়াই কলে, এই মোর ছরতা। বাঘ চাপ মারি খালটু পার হই বুড়ার ওছর পালে। বুড়াই আকু কলে, যা আগর জাগাত যা। আরু কলে, আহ আরু কলে যা। তার পাছত বুড়াই বাঘলে চাই কলে, হরে তুই জ্ঞান পাইলি, জ্ঞান পাইলি রে বেটা, জ্ঞান পাইলি। বাঘে কলে, বুড়া কি রকম বুঝলি, এ বলতো মুখে। বুড়াই কলে, এই যে গড়াটা আছে তুই তো চাপ মারলি, এটাই জ্ঞান। আরে বাঘে কলে, হ্যাঁ ঠিক তো, জাপ না মারলে তো মরে যায়। জ্ঞান দে জ্ঞান দে হে বুড়া, আরো জ্ঞান দে দে, খুব ভালো জ্ঞান দে। হ্যাঁ দিলে, আরো বহুত জ্ঞান দিলে জঙ্গল দেবে। কলে, দেখ বেতা, তুই শিকার আইনকে জঙ্গল লুকাইল, কোন জায়গা আমি লুকাইবি, সব দিকে তো পানি, বল বল কোন জায়গা আমি লুকাইবি, সবই তোকে দেখা পাইব, মারবিক তোকে। বাঘে কলে, হ্যাঁ ঠিক, সব দিকে তো পানি, শিকার নাই করব। মহাদেবর পরা যে দিন বাঘ জ্ঞান পাইলে, সেই দিনের পরা পানিত বাঘ শিকার নকরে, বুঝলি
1: ককাই? হৰু ককাই, সেইদিনা তো সঁচাকৈয়ে বাঘ ওলাইছিল, বোকা মাটিত খোজৰ চিন পৰি আছিল, মই নিজে সব দেখি আহিছিলোঁ।
2: রঘু চবরে মোনার পর এডাল কাঠৰ ছুটি মারি উলিয়াই লাহে লাহে তার হাতত তুলি দিলে। তারপর কলে,
0: সবরে সব যাদু মন্তর জানে, মন্তর মাতি বাঘ মাতিব জানে। ঐ হলিয়া, এই ডান্ডাত বাঘ হুমায় আছে, চা ভালকে চা, দেখিবি নিজ চকুরে দেখিবি, বাঘ আছে ডান্ডাত, বাঘ আছে।
2: হলিয়াই লিরিকি বিদারি মারিডাল চাই আকৌ রঘু চবরক ঘুরাই দিলে। আলফুলে দুইখন হাতৰ তলুৱা আজলি পাতি সেই যাদুদণ্ড ঘুরাই ললে রঘুয়ে। হাত দুখন লাহে লাহে মুখৰ ফালে নি কপালত মারিডাল লগাই কিছু সময় চকু মুদি আকৌ লাহে লাহে তললৈ নমাই লাহেকৈ মোনার ভিতৰত ভৰাই থলে। হলিয়াই তধা লাগি এই দৃশ্য চাই থাকিল, এক কব নোৱাৰা ৰহস্যৰ আৱৰ্তত সোমাই পৰিলহি। কিছু সময় মৌন হৈ থাকি রঘুয়ে হলিয়াক নির্দেশ দিলে,
0: আরে যা হলিয়া, অলপ ধুল লইয়া, মন্তর পড়িম বাঘ আহিব, ভয় নকরিবি, কোনো দর নাই, যা যা ধুল লইয়ান ধুল লইয়ান।
2: হলিয়ায় আজলি ভরাই ভরাই ধুলি আনি মজিয়ার উত্তত পেলাই দিলে। বুকু ধুক ধুক করেছিল হলিয়ার, সঁচাকৈ বাঘ আহিবনে, যদি আহে সি কি করিব, যদি মন্ত্র মাতি পাছত বেজে বান্ধনি খুলি নিদিয়ে, যদি তাক বাঘে খোৱার পাছত রঘুয়ে তার কষ্টোপার্জিত চুর করা কাহি বাতিখিনি লৈ যায়, নাই তেনে কাম রঘুকায়ে নকরে, করিব নোৱাৰে, চোর হলেও রঘু চবর সৎ, নঠগে, ঠগিব নোৱাৰে, আৰু কাম আছে, হলিয়া নহলে সেই কাম রঘুয়ে অকলে করিব নোৱাৰে।
0: আরে ভাই হলিয়া,
1: ও রঘুকায়ে কোৱা,
0: হলিয়া তই এতিয়া চকু মুদি থাকিবি, ভয় নাই, কোনো দর নাই, বাঘ আহিব আৰু যাব, সাবধান, মন্তর শেষ হলে তোর মূরত ফু মারিম, ফু, তেতিয়া চকু মেলিবি, চকু আগতে মেলিলে বাঘে তোকে খাব, সাবধান।
2: চকু মুদি আছে হলিয়ায়, বুকুর ধপধপনি বাড়ি গৈছে, উশাহ ঘন ঘন হয়ে আহিছে। রঘু চবরে বিড়বিড়াই মন্ত্র মাতিছে, অন্ধকার রাতি, চাকি নুমুয়াই দিয়া হৈছে, বেৰখনৰ সিপাৰে শোনা গল বাঘৰ সৰু গুজৰণি, তারপর কিছু নিস্তব্ধতা। রঘু চবরে হলিয়ার মূরত তিনিটা ফু মারিছে, চাকি জ্বলি উঠিল,
0: হ্যাঁ মেল, এই হলিয়া চকু মেল।
2: লাহে লাহে চকু মেলি হলিয়ায় ভয়ে ভয়ে চারিওফালে চালে, নাই বাঘ নাই।
0: দেখরে হলিয়া, হলিয়া এই ঢোলটা দেখ, ঢোলটা দেখ।
2: হলিয়ায় চাকিটো ওচৰলৈ আনি ধূলিখিনি চালে, এটা দুটা তিনিটা চারিটা পাঁচটা বাঘর খোঁজ ধূলিখিনিত পড়ি আছে। সর্বশরীর কপি উঠিল হলিয়ার, এয়া কি সঁচা, সঁচাকৈ বাঘর খোঁজ পড়ি আছে।

উপন্যাস পাঠ অনুষ্ঠানটিত ইমান পৰে দিলীপ ফুকন রচিত উপন্যাস জলপদুমর পানচৈর ধারাবাহিক পাঠর তৃতীয় খণ্ডটি শুনিলে। বিভিন্ন চরিত্রত অভিনয় করিলে রঘু, ভূপাল পাঠক, হলিয়া, পার্থপ্রতিম বৰুৱা, অক্সুরে, গঙ্গা ছেত্রী আর সোণময়নার চরিত্রত অভিনয় করিলে শ্যামল সোমুয়াই। উপন্যাসখনের পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। জলপদুমর পানচৈ উপন্যাসখনের ধারাবাহিক পাঠর পরবর্তী খণ্ডটি শুনবলে পাব অহা সপ্তাহর এই একটা বারর এই

0: প্রথমে বাজেট বনাও, তারপর কম কম কই বস্তু ধন ব্যাংক জমা করক, আর পয়সা কেনে কই বাড়িছে চাও। বর জ্ঞানী এতিয়া যা
1: আরবিআই কয়
0: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।

0: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্যিক মন্ত্রিসভাত স্থান লাভ করা বারোগী মন্ত্রীর কালি শপথ গ্রহণের পাছতেই সন্ধ্যা নবগঠিত সরকারের দ্বিতীয় কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। লোকসভা ভবনত হওয়া কেবিনেট বৈঠকত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে সকল মন্ত্রী উপস্থিত থাকে। বৈঠকের অন্তত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় সংবাদ মাধ্যমক সম্বোধন করে কেবিনেট বৈঠকত হওয়া বহুকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর কথা প্রকাশ করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় এই সংবাদমেল সদরি করা অনুসরি সাতদিনের ভিতর নতুন মন্ত্রীসল দপ্তর বিতরণ করা হব আর আজির ভিতরতে বিভিন্ন জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব বিতরণ করা হব। কালির কেবিনেটে রাজ্য সরকারের সকল কর্মচারীর মরগিয়া বানস 58% বৃদ্ধি করে 60% করার অনুমোদন জানায়। বিধায়ক উন্নয়ন পুঁজির এবছর 1.5 কোটি টাকা বৃদ্ধি করা হয় আর অহা বিত্তীয় বর্ষের এই পুঁজি 2 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। 2 কোটি টাকার ভিতর 10% অন্যান্য ব্যয়ের ধরা হব, অর্থাৎ 1.8 কোটি টাকা মূল পুঁজির ব্যবহার করা হব আর 20 লাখ টাকা অন্যান্য ব্যয় খরচ করা হব।
1: এই বছর আমি এমএলএ এরিয়া ফান্ড 1.5 কোটি টাকালৈকে বৃদ্ধি করেছো আর 1 এপ্রিলেরপরা 2 কোটি টাকালৈকে ই বৃদ্ধি হব। এই বছর 1.5 কোটি রখার মূল উদ্দেশ্যটো হয়েছে যেহেতু আধা সময় পার হয়ে গেল, এই বছর ই 1.5 কোটি হব, অহা বছর ই 2 কোটি টাকালৈকে বৃদ্ধি হব। এই 2 কোটি টাকার 10% আমি এনেকে রাখিছো যত নেকি স্কুলের ফেন এখন লাগে, কৰবাত নামঘৰত তাল এযোৰ লাগে বা কোনোবা দিব্যাংগক হুইল চেয়াৰ এখন লাগে, তেনেকুৱা কিছু আমি চোকা ল'ৰা এজনক কেতিয়াবা লেপটপ এটা দিব লাগে, শিক্ষাৰ্থী এজনক এনেকুৱা 10% টকা আমি ইনষ্ট্ৰুমেণ্ট আদি কিনাৰ বাবে তাৰ ভিতৰত আমি ৰাখিছোঁ।
0: মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় লগতে প্রকাশ করা অনুসরি অহা 6 জুলাইৰপৰা 21 দিনৰ বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হব। মুখ্যমন্ত্রী কয় যে বাজেট গৃহীত হওয়ার পাছত 1 আগষ্টৰপৰা রাজ্য সরকারের প্রতিখন আসনি পুনের নিয়মিতভাবে কার্যকরী করা হব। কেবিনেটে রাজ্যের দ্বিতীয় রাজধানী ডিব্রুগড় উন্নয়ন পরিষদ গঠন করে রাজধানী চহরখন 20 কিলোমিটার ব্যাসার্ধলৈকে উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করে। দ্বিতীয় রাজধানী চহরখনের উন্নয়নের 500 কোটি টাকা ধার্য করার ডিব্রুগড় সমষ্টির বিধায়ক প্রশান্ত ফুকনক দ্বিতীয় রাজধানীর অধ্যক্ষ হিসাবে অনুমোদন জানা হয়। অধ্যক্ষগী কেবিনেট মর্যাদা লাভ করব বলে মুখ্যমন্ত্রী সংবাদমেল প্রকাশ করে। কালির কেবিনেটে বিদ্যালয়সমূহের চতুর্থ বর্গর কর্মচারীসল তৃতীয় শ্রেণীলে পদোন্নতি দিয়ারও সিদ্ধান্ত গ্রহণ করে। ইপিনে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়

বহু সময়ত এনে বহু লোকগীতত যথার্থ কবির দৃষ্টিরে জীবন্ত হওয়া ঘটনার মর্ম শ্রুতিগোচর হয়। তার উজ্জ্বল স্বাক্ষর গোয়ালপরিয়া অথবা কামরূপী লোকগীতত সকলোতে আছে। ডাউক চৰাই লৈ পৌরাণিক কালতে সৃষ্ট আখ্যানেও এই লোকগীতবূরক সমৃদ্ধ করে। রামায়ণৰ সীতাহরণ কাণ্ডত শ্রীরামচন্দ্রক ডাউকে বার্তা নিদিয়ার দুঃখ পাতলাবলৈ কৰা বিলাপ কাহিনীর মাজেৰে বিশুদ্ধ ভক্তিরস প্রকাশ পাইছে এনেদৰে।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: আমাৰ দেশতে পলগু সদ্রি গুপ্ত সংগ্রাম চলে এসলিলে।
1: এই গানটো প্রায় দুটা দশক পিছত অকলে আকৌ গাইছে, এই পিছৰ গানটো শুনিবলগীয়া।
2: তাৰমানে এটা গীত তেওঁ এবাৰেই বাণীবদ্ধ কৰি ভালেমান সময়ত ক্ষান্ত হৈ থকা নাই।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in। নতুন ভারত

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM 100.8 MHz।

0: हरि बोला हरि ओ हरि। খুব ভাল লাগিলে, ইমান সুন্দরকৈ বিয়ানামটি পরিবেশন করিলে, বহুত বহুত ধন্যবাদ।
1: বর্তমান আমার সাথে মহাবিদ্যালয়ের অন্য এগারী ছাত্রী উপস্থিত আছে, তোমার পরিচয়টি জানাবা।
0: নমস্কার, মই ভাগ্যশ্রী শইকীয়া, মই এইখন মহাবিদ্যালয়ের দ্বিতীয় ষান্মাসিকৰ ছাত্রী। এতিয়া মই এটি কবিতা আবৃত্তি করবলে ওলাইছো। কবিতাটো আমার খুবই মরমর জুবিন গার্গ দেবর কবিতার শিরোনাম প্রতিবিম্ব। তুমি প্রতিবিম্ব, ছায়ার নে পোহরর নে আবেগর, তুমি প্রতিবিম্ব অদৃশ্য শব্দর নে অস্ফুট আন্ধারর, আইনাত সদাই দেখো তোমাক অশ্রুরে দুঃখরিত এক অবাক রূপ, মূর বিস্মিত চেতনাত স্মৃতি হয়ে বই আহে এক অনন্য অরণ্য, সেউজিয়া নহয় অশ্রুর বর্ণহীন মুকুতা, কেতিয়াবা তোমার চকুর কেতিয়াবা মোর, কেতিয়াবা তোমার চকুর কেতিয়াবা মোর।
1: ধন্যবাদ
2: প্রিয় শ্রোতা। এতিয়া আইছো দক্ষিণ গুৱাহাটী বিএড কলেজের সভাপতি মহোদয়ের ওচৰলৈ।
3: মোৰ নাম দিবাকৰ ভাগৱতী, মই আর্য বিদ্যাপীঠ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এইখন বিএড কলেজের লগত মই 1992 চনের পরাই জড়িত। তেতিয়া অবশ্যই মই সক্রিয় সদস্য হয়ে নাছিল, মই তেতিয়া চাকরি করে আছিল, কিন্তু এতিয়া মই সদস্য পদ লৈ আছো আর সম্প্রতি মই এই কলেজখনের সভাপতি হিসাবে কাম করে আছো। এই কলেজখন 1992 চনতে স্থাপিত হয়েছিল, কেইজনমান আশা সুধিয়া মানুষের ক্ষেত্রত মানে খুব সমাজপ্রেমী আসে, ভাবিছিল যে ইয়াত এখন বিএড কলেজ করে দিলে ভাল হব এইবুলি পেলাই বিএড কলেজখন আরম্ভ করেছিল, যত নাকি ময়ও সহযোগ করেছিল। আর বিএড কলেজখন প্রথমতে আমার আমবাড়ি তিনিআলিতে এখন এলপি স্কুল আছে, সেই এলপি স্কুলতে রাতে রাতে ক্লাস হয়েছিল, কিন্তু তাদের কেবছরমান পিছত আমি ইয়াতে সরকারের পরা মাতি পাই আমি ইয়াতে চেগুনবাড়িত ইয়াতে ঘর বনা হয়েছে, আর তেতিয়ারপরা এই কলেজখন ইয়াতে চলি আছে। ইয়াত কলেজখন খুব সুন্দরভাবে চলি আছে আর ইয়ারপরা যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী ইতিমধ্যে বিএড পাস করে ওলাই গেছে, আর বহুত ঠাইত মানে চাকরির সুবিধাও পাইছে, বিশেষ স্কুল কলেজ সকলতে সোমাইছে। এটা আমার বহুতো লড়া ছোৱালী ইয়ারপরা পাস করে গেল, আর এটাও আমার কলেজখন সুন্দরভাবে চলি আছে। কলেজখনের ইনটেক ক্যাপাসিটি হয়েছে আমার 200 মানে আজিকালি বিএড ক্লাসটো আমার দুটা মানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটা ভাগত ভাগ করা হয়েছে, গতি আমি গুয়াহাটি ইউনিভার্সিটিয়ে আমাক 100 স্টুডেন্টর আমাক পারমিশন দিছে, সেই 100 স্টুডেন্ট আমার ইউনিভার্সিটির পরীক্ষার যোগেদি বসা হয় আর ইয়াতে এডমিশন লবেন, তার বাদে অন্য লড়া ছলি আমার নিজাববিয়াক কোনো এডমিশন লব নয়, কেবল সেই সকলে পারে। গতি আমার প্রতিটি ক্লাসত ফার্স্ট ইয়ারত 100 স্টুডেন্ট আর দ্বিতীয় বর্ষ বা সেকেন্ড ইয়ারতো 100 স্টুডেন্ট, গতি সর্বমুঠ আমার

0: কথার দরে তোমার গিরি কথার দরে।
1: খুব সুন্দরকৈ গীতটি পরিবেশন করিলে, গীতৰ আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা হয়েছে কৰবাত?
2: না, আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা নাই, সরপা গান গাই থাকো।
1: বহুত বহুত ধন্যবাদ।

0: পাঠান।
1: নমস্কার, মেরো পহিলো কবিতা হামরো বাড় প্রকোপ মাথি ছ। কবিতাকো শীর্ষক হো হামরো কবিতা। মলাই এউটা হলো দেউ, এউটা কবিতা লেখছু। দেউ ছিনো র মার্তল একজোর, ম কবিতা কুঁচ্ছু। উ তো বগদই গরেকো কেরাকা থামকো ভেল সমাতি রাখলো একছিন। ম কবিতা রচ্ছু হামরো বাড় সংস্কৃতিকো। তিমি বাঁশুরি বজাও, ম কবিতা রচ্ছু। তিমি নাচি দেউ লও এক ফনকো তেস বগদই গরেকো ভেল মাথি। ম এউটা কবিতা লেখছু হামরো বাড় মনোরঞ্জনকো। মেরো দোস্রো কবিতা ইউক্লিপটাস আউনে পিঁড়িলাই আশীর্বাদ। রমের বাঁচনে ইচ্ছালে জমের আয়কাহরু, গড়ের হেরনে ইচ্ছালে ত্রিনেত্র জড়নেহরু, রহস্য বুঝনে ইচ্ছালে মস্তিষ্ক কিন্নেহরু, চালই নপাই নাঙ্গিয়ে ইউক্লিপটাসকা রুখহরু জস্তো, চালই নপাই নাঙ্গিয়ে ইউক্লিপটাসকা রুখহরু জস্তো, নাঙ্গিঁদৈছন ত্যসরি নেই ইউক্লিপটাসকা হাঙ্গাহরু জস্তো, ইয়ো কস্তো, পর্ছ র নাঙ্গিন ইউক্লিপটাসকা হাঙ্গাহরু ঝৈঁ, এসকা ছায়ামা হুর্কেকা যৌবনহরু, পর্ছ র নাঙ্গিন ইউক্লিপটাসকা হাঙ্গাহরু ঝৈঁ, এসকা ছায়ামা হুর্কেকা যৌবনহরু, ছৈন র এসমা আর্কো গুণ সদা হরিয়ো রহনে এসকা পাতহরু, ভন্ন মন লাগছ এসৈলে, ইউক্লিপটাসকা ছায়ামুনি মৌলায়েকা যৌবনহরু, ইউক্লিপটাসকা ছায়ামুনি মৌলায়েকা যৌবনহরু, নচড়ুন এসকা হাঙ্গা হাঙ্গামা, বরু ঝ্যাঙ্গিউন এসকা সদা হরিত পাত পাতমা। মেরো তেস্রো কবিতা শীর্ষক ছ মন পর্ছ। লালি গুরাস র চাঁপ মলাই অসাধ্য মন পর্ছ। লালি গুরাস র চাঁপ মলাই অসাধ্য মন পর্ছ। মেরি চেলিলাই পর্দৈন, উনলাই তা কারখানামা বানিয়েকো প্লাস্টিককো ফুল মন পর্ছ। কান্তা পাঁড়ে নেপালি ইতিহাসকো বেজোড় নারী ব্যক্তিত্ব মলাই খুবই মন পর্ছ। মেরি চেলিলাই পর্দৈন, উনলাই তা ফিল্মস্থানকা গ্লেমর চরিত্রলে লোভ্যাউঁছ। নেপালি দুনিয়াকা থুপ্রেই থুপ্রেই খোলা নালা আপসমা মিলাএর এউটা ছুট্টাই নদী সৃজনে মলাই ধেরৈ রহর ছ। নেপালি দুনিয়াকা থুপ্রেই থুপ্রেই খোলা নালা আপসমা মিলাএর এউটা ছুট্টাই নদী সৃজনে মলাই ধেরৈ রহর ছ। টিস্টালাই পুষ্ট বানাএর এউটা বিশাল নদী বগাউনে অবধি ধোকো ছ। তর মেরি দিদি র বহিনীলাই তো মন পর্দৈন, উনলাই তা আঁখা চিম্লের ব্রহ্মপুত্র র গঙ্গামা হাম ফাল্ন মন পর্ছ, সিন্ধু র কাবেরীমা মিশিন মন পর্ছ। মেরো চৌথো কবিতাকো শীর্ষক ছ জিন্দগী। ভন্নই সকিন্ন কো কহিলে কসসিত কুন বিন্দুমা ভেটিন্ছ, সোচ্নই ভ্যাইন্ন কো কহিলে কাহানের কসদেখি ছুটিন্ছ, ভন্নই সকিন্ন কো কহিলে কসসিত কুন বিন্দুমা ভেটিন্ছ, সোচ্নই ভ্যাইন্ন কো কহিলে কাহানের কসদেখি ছুটিন্ছ, জিন্দগীকো যাত্রা ইউ কহিলে কাহাঁ কতাতির মোড়িন্ছ, যাত্রা এস জিন্দগীকো কহিলে কসরি কাহাঁ টুঙ্গিন্ছ, ভন্নই সকিন্ন কো কহিলে কসসিত কুন বিন্দুমা ভেটিন্ছ। কসৈলাই রহর হোলা জিন্দগী বক্র শৈলীমা জিউনে, কসৈলাই রহর হোলা জিন্দগী বক্র শৈলীমা জিউনে, হোলা সোঝো সরল রেখামা বাঁচি দিনে মন ধেরৈকো, বৃত্তাকারমা গোলিয়েকো জিন্দগী কসৈকো আফৈ ভিত্র গুড়ুলিন্ছ, ঘটনা প্রবাহমা কতৈ কোই ভনে অন্তরিক্ষমা হুরিন্ছ, ভন্নই সকিন্ন কো কহিলে কসসিত কুন বিন্দুমা ভেটিন্ছ, সুন্দরতাকো মহারিপু পনি হুন সক্ছ জিন্দগী কতিকো, সুন্দরতাকো মহারিপু মহিষাসুর পনি বন্ন সক্ছ জিন্দগী কতিকো, রামরো রহর লাগদো বগিঁচা পনি বন্ন সক্ছ জিন্দগী কসৈকো, ন্যাউলির উনে উরাটে ডাঁড়ো পনি বন্ন সক্ছ জিন্দগী কতিকো, কোইলিকো মধুর সঙ্গীত পনি বন্ন সক্ছ জিন্দগী কসৈকো। এসৈলে বাঁচৌ হামি আপনাই শৈলীমা, নবরসলে ভরিয়েকো বিচিত্র স্বাদ জিন্দগী, সপ্তরঙ্গে ইন্দ্রিণীলে সিঙ্গারেকো সুন্দর জিন্দগী, পাঁচ তত্ত্বলে কুঁদিয়েকো যথার্থ জিন্দগী, তিন শক্তিকো বরদ সশক্ত জিন্দগী, এক সত্যকো সাঁচো দিব্য জিন্দগী, বাঁচৌ এ সুন্দর বিশ্বমা এক সুন্দর জিন্দগী। অব ম কে মুক্তকহরু ইয়াঁ পাঠ গর্নেছু। ম মেরো কোঠাকো বন্দ ঢোকামা কো ত্যো ম আই সঙ্কেত গর্ছ ঘরিঘরি, মেরো কোঠাকো বন্দ ঢোকামা কো ত্যো ম আই সঙ্কেত গর্ছ ঘরিঘরি, ম তো ইয়ই ছু বসেকো তিম্রো প্রতীক্ষামা আসন সজাই, ম তো ইয়ই ছু বসেকো তিম্রো প্রতীক্ষা।

শ্রোতাসকলে গীতালী অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রপরা। অনুষ্ঠানত এবার শ্রোতাসকলে আগবাইছো হরে রাম হরে কৃষ্ণ বোলছবিত লতা মঙ্গেশকর আর কিশোর কুমার কণ্ঠর এই গীতটি।

বিজুলী বিনামূলীয়াকে পাই যায় তেন্তে আপুনিও লৈ থকা নাই কিয় ভাই, আপুনিও লগাই লওক পি এম সূর্য ঘৰ মুফ্ত বিজুলী যোজনা। যোগদান করবলে পঞ্জীয়ন করক pmsuryaghar.gov.in।

0: তোমার পদুস কোটি, তোমার পদুস কোটি,
1: অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছোঁ মিলি বোলছবিত কিশোৰ কুমাৰৰ কণ্ঠৰ এই গীতটি।